লজ্জাবতী, ও গো লজ্জাবতী, সে গো তোমার ময়ূরী মন বাউরি করেছি, ও গো কেন তোমার চাচর কে সে আচর করেছি, ও গো লজ্জাবতী।

তো পথে এত পলাশ তাই তো ঝরেছে ওগো লজ্জাবতী। ওগো লজ্জাবতী কে গো তোমায় বিধুর করা সিঁদুর পরালো, কোন সহেলী এমন করে মালাই জড়ালো। ওগো লজ্জাবতী কে গো তোমায় বিধুর করা সিঁদুর পরালো, কোন সহেলী এমন করে মালাই জড়ালো। আসবো বলে বকুল ছড়ায় গন্ধ, আসবো বলে

করেছে ওগো লজ্জাবতী, ওগো লজ্জাবতী, কে গো তোমার ময়ূরী মন বাউরি করেছে, ওগো কেন তোমার চাঁচর কেটে আঁচর পড়েছে, ওগো লজ্জাবতী, ওগো লজ্জাবতী।

নমস্কার, বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু স্বাতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ দুটি বিশেষ দিন। আজ ওয়ার্ল্ড কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। দ্বিতীয়টি হল ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই দুটি দিন নিয়েই বলবো কিছু কথা। প্রথমেই বলি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস প্রতি বছর 17ই মে সারা বিশ্বে পালন করা হয়। এই দিবসটির উদ্দেশ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির মাধ্যমে সমাজের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা বা ITU এই দিবসটি পালন করে থাকে। বর্তমান আধুনিক যুগে মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট ও বিভিন্ন ডিজিটাল মাধ্যম মানুষকে জীবনে অনেক সহজ ও দ্রুত গতিতে বাড়তে শিখিয়েছে। শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, ব্যাংকিং ও সরকারি পরিষেবায় প্রযুক্তির ব্যবহার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গ্রাম ও শহরের যোগাযোগের দূরত্ব কমাতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এখনও বিশ্বের অনেক মানুষ ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত, তাই সবার কাছে সমানভাবে তথ্য প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা সমাজের উন্নয়ন ও বিশ্বকে আরও সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0: বন্ধুরা, এবার বলবো খুব গুরুত্বপূর্ণ একটি দিন, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই নিয়ে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস প্রতি বছর 17ই মে সারা বিশ্বে পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে মানুষকে সচেতন করা। আজ এই নিয়ে কথা বলেছি একজন সুদক্ষ চিকিৎসক ডক্টর নীলাদ্রি ভট্টাচার্যের সঙ্গে। শুনুন ডাক্তারবাবু কি বলছেন।
1: নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
1: অ্যাকচুয়ালি আজকের দিনটা সম্বন্ধে হয়তো আপনি জানেন যে আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, অর্থাৎ আজকের এই দিনে আমাদের বেশিরভাগ লোককেই দেখা যাচ্ছে যে আজকাল এই এই অসুখটাতে সবাই ভুগছে এবং ওষুধ খাচ্ছে। তো ডাক্তারবাবু, আপনি আমাদেরকে এইটুকু বলুন যে কেন এই রোগটা হয় এবং এই রোগটার থেকে, রোগটার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বা কি, যদি একটু বলেন আমাদের শ্রোতা বন্ধুদের।
2: নমস্কার। হাইপারটেনশন অ্যাকচুয়ালি একটা নন কমিউনিকেবল ডিজিজ, যেখানে আর্টারির যে প্রেসার সেটা বেড়ে যায়, এবং আর্টারির প্রেসার বেড়ে যাওয়ার দরুন আমাদের যে রক্তচাপ যেটাকে বলি, যেখান থেকে আমরা মাপি, হ্যাঁ ওটা বেড়ে, উচ্চ রক্তচাপই তো বলি, হ্যাঁ ওটা ওটা বেড়ে যায়। এবং তার জন্য বিভিন্ন অর্গান, যেহেতু ব্লাড সাপ্লাই প্রত্যেকটা অর্গানেই হয়, তো বিভিন্ন অর্গান সেটাতে এফেক্টেড হয়, এবং সেই জন্য এটা খুব হি একটা, মানে বলতে পারেন সাইলেন্ট কিলার টাইপের, যে আপনি মানে প্রতিদিন ক্রনিক একটা চলে যাচ্ছে এবং ক্রনিক একটা অর্গানের উপরে চাপ পড়ছে, তো এবং ধীরে ধীরে সেই অর্গানের যে ক্ষমতা সেটা ধীরে ধীরে কমতে থাকে, এবং একটা সময় খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানুষ। তো এটা একটা সাইলেন্ট কিলার, এবং এটা অ্যাকচুয়ালি হয় বিভিন্ন রকম কারণে। দেখুন, এটা দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্রাইমারি হাইপারটেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। তো প্রাইমারি হাইপারটেনশন যেটা, সেটা হচ্ছে কি প্রাথমিক কারণে যদি কোনো হাইপারটেনশন হয়, মনে করুন কোনো ছোটবেলা থেকে কোনো যদি জেনেটিক ফ্যাক্টর কারো যদি থাকে, কারোর বাড়িতে যদি বংশ পরম্পরায় যদি হয়ে আসে, মা বাবার থেকে থাকে, সেখান থেকে যদি আসে, এজিং এর কারণে হয়, যখন আপনার এজ ধীরে ধীরে বাড়তে থাকবে তখন আর্টারির যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকটা কমবে, হ্যাঁ তো তার জন্য হতে পারে। তো ওইগুলো কিছু প্রাইমারি কারণের জন্য হয়, তাই এগুলোকে প্রাইমারি হাইপারটেনশন বলে। সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে কি অন্য কোনো কারণের জন্য যদি হাইপারটেনশন, মানে অন্য কোনো কারণের জন্য যদি আপনার রক্তচাপ বাড়ে, যেরকম মনে করুন কিডনির যদি কোনো রোগ হয়, মনে করুন হার্টের যদি কোনো রোগ হয়, মনে করুন লিভারের যদি কোনো রোগ হয়, তখন রক্তচাপ বাড়তে পারে। মানে এই অর্গানগুলো যদি কম্প্রোমাইজ হয়, এই অর্গানগুলো একটা সেকেন্ডারি প্রেসার ক্রিয়েট করে, তো তার জন্য হচ্ছে কি হতে পারে। এছাড়াও এগুলোর মধ্যে সব থেকে এখন যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি। তো ওবেসিটির কারণে এবং স্ট্রেস, ওবেসিটি স্ট্রেস এগুলো যেগুলো হচ্ছে কি লাইফস্টাইল ডিসঅর্ডার যেগুলোকে আমরা বলি, তো এগুলোর জন্য আরো বেশি করে হচ্ছে। ওবেসিটির কারণে ধরুন আমাদের যে আর্টারি, ওর মধ্যে কিছু এমন পদার্থ জমে যাচ্ছে যেগুলোকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, ওর মধ্যে কিছু ফ্যাট জমা হয়ে ওর যে আর্টারির ভেতরের যে লুমেনটা, ওই লুমেনের যে অংশটাকে ব্লক করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে, তার জন্য হচ্ছে কি প্রেসার বেড়ে যাচ্ছে। মানে করুন একটা পাইপ, তার মধ্যে কিছু কাদা জমে গেল, তার জন্য কি হবে যে পাইপে যে ফোর্সে জলটা যেত সেই ফোর্সে যেতে পারবে না, তো পাইপের উপর একটা চাপের সৃষ্টি করবে, তার জন্য পাইপটা ফেটে যেতে পারে। তো এই রকমের জিনিস। তো ম্যাক্সিমাম এখন যেটা দেখা যাচ্ছে ওটা লাইফস্টাইল ডিসঅর্ডার থেকেই এই হাইপারটেনশনটা আসছে।
1: তাহলে ডাক্তারবাবু, আপনি তো কারণটা খুব বললেন এবং কারণটা কিছুটা বোধগম্য হলো, কিছুটা হলো না, বা সাধারণ মানুষের হয়তো এটাই হয়। তো আমি এরপরে আপনার জানতে চাইছি যে এটা হাত থেকে রক্ষা পেতে গেলে মানুষ কি কি করতে পারে, মানে কি কি যদি চায় মানুষ যে এটা হাত থেকে রক্ষা পেয়ে যাবো, তো কি কি করতে পারে।
2: তো এটার হাত থেকে যদি রক্ষা পেতে হয়, যেরকম আমি আপনাকে বললাম যে মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দু ধরনের কারণের জন্য হতে পারে। দেখুন, কোনো রোগ থেকে যদি হয় সেই রোগটাকে প্রশমিত করতে, মনে করুন কোনো মানুষের যদি কিডনি ডিজিজ থাকে, তার কারণে যদি তার হাইপারটেনশন হয়, তো সেখানে তাকে কিডনি ডিজিজটাকেই প্রথমে ঠিক করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য হচ্ছে, হ্যাঁ, তো সেইটার জন্য লাইফস্টাইল মডিফিকেশনই হচ্ছে একমাত্র রাস্তা, এছাড়া অন্য কোনো পথ নেই। তো তার জন্য যেরকম মনে করুন যে হচ্ছে কি আমাদের ডেইলি অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সেডেন্টারিক লাইফস্টাইল থেকে বেরোতে হবে। মনে করুন প্রতিদিন মিনিমাম 25 থেকে 30 মিনিট হাঁটা, এটা সব থেকে ভালো।
1: আচ্ছা,
2: বা কোনো
1: কোনো ব্যায়াম
2: কাজ,
1: করা?
2: হ্যাঁ, বা হচ্ছে সকালে উঠে প্রাণায়াম করা। প্রাণায়ামের মধ্যে কুম্ভক, রেচক, পূরক,
1: আচ্ছা,
2: ভস্ত্রিকা প্রাণায়াম, বিভিন্ন ধরনের প্রাণায়াম হয়। ভস্ত্রিকা প্রাণায়াম তার মধ্যে হচ্ছে কি খুব
1: অন্যতম।
2: উল্লেখযোগ্য। হ্যাঁ, যেটা যেটা হচ্ছে কি আপনার অ্যাংজাইটি, স্ট্রেস লেভেলটাকে খুব কমাতে সাহায্য করে, এবং আপনার এই যে হাইপার টেনশন ওটাকেও কমাতে সাহায্য করে।
1: আচ্ছা,
2: এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুড ফুড
1: খাওয়া দাওয়া।
2: হ্যাবিট
1: হ্যাঁ, ঠিক
2: হ্যাঁ
1: কথা।
2: ফুড হ্যাবিট ফুড হ্যাবিট আপনাকে এমন রাখতে হবে যেটার জন্য এমন কিছু পদার্থ আমাদের শরীরে না যায় যেটাতে ওই অর্গানগুলো কম্প্রোমাইজ হয়। যেরকম খুব বেশি তেল মশলা খাওয়া, খুব বেশি ময়দা সেবন করা, খুব বেশি রিফাইন অয়েল সেবন করা,
1: আচ্ছা, রিফাইন অয়েল
2: এই
1: খাওয়া ভালো নয়।
2: না,
1: আচ্ছা,
2: রিফাইন অয়েল মোটেও ভালো নয়, ঠিক আছে। এই জিনিসগুলো, খুব বেশি সুগার, চিনি, ঠিক আছে। আমরা ভাবি যে চিনির জন্য হয়তো শুধুমাত্র ডায়াবেটিস হয়, না, চিনির জন্য আরো অনেক কিছু হয়, তার মধ্যে একটা হাইপারটেনশন।
1: আচ্ছা,
2: যখন আপনি অতিরিক্ত পরিমাণে চিনি খাবেন, অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ, অনলি গ্লুকোজ, চিনি একদম রিফাইন গ্লুকোজ, খুব পরিমাণে গ্লুকোজ খাবেন, তখন ওটা মেটাবলিজম যখন করবে, লিভারের মেটাবলিজম যখন হবে, তো সেই মেটাবলিজমে আপনার ফ্যাট মেটাবলিজম হচ্ছে কি কম্প্রোমাইজ হয়, তার জন্য আপনার হাইপারটেনশন হতে পারে। তো
1: আচ্ছা,
2: চিনি, ময়দা, রিফাইন তেল, এই জিনিসগুলোকে
1: কিন্তু
2: আপনাকে
1: আপনার এই জাঙ্ক ফুড যেটা আজকালকার বাচ্চারা খুব খেয়ে
2: একদম
1: থাকে বা
2: একদম
1: আজকালকার প্রজন্ম খুব
2: তার,
1: খেয়ে
2: হ্যাঁ,
1: থাকে,
2: তারপরে
1: সেটার
2: জাঙ্ক
1: সাথে
2: ফুডের মধ্যে কোন, যে কোনো প্যাকেজড ফুড, যে জিনিসগুলো আপনি দোকানে যাবেন এবং দেখবেন যে প্যাকেটের মধ্যে আছে, সে হতে পারে কোনো চিপস যেগুলো হচ্ছে গিয়ে একদম বের করে খাওয়া যায় রেডি টু ইট, বা হচ্ছে গিয়ে এমন কিছু জিনিস যেগুলো আপনি কিনে এনে আবার রান্না করে খেতে পারবেন। মনে করুন এখন অনেক এই ইডলি ধোসার ব্যাটারও আপনার
1: হ্যাঁ
2: পাবেন।
1: হ্যাঁ হ্যাঁ যেগুলো
2: হ্যাঁ
1: রেডি টু ইট বলে পাওয়া যায়
2: হ্যাঁ
1: বাজারে। হ্যাঁ,
2: হ্যাঁ তো এগুলো সেম পরিমাণে হচ্ছে গিয়ে আপনার শরীরকে ক্ষতি করতে পারে
1: ক্ষতিকারক।
2: আপনার হাই, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। খাওয়ার মধ্যে আপনি যেগুলো এমনি
1: ঘরের খাওয়া দাওয়া যেগুলো আর
2: বাড়ির
1: কি,
2: খাওয়ার
1: নর্মাল
2: দেওয়ার
1: যেগুলো,
2: যেগুলো,
1: হ্যাঁ
2: হ্যাঁ বাড়ির খাওয়ার দেওয়ার যেগুলো, এবং কমপক্ষে প্রতিদিন একটা করে ফল খাওয়া,
1: ফল
2: এবং
1: খাওয়া,
2: জল প্রচুর পরিমাণে খাওয়া, প্রচুর মানে এরকমও নয় যে খুব বেশি, কিন্তু বডির যেটা নিড সেই অনুযায়ী, এবং সিজন অনুযায়ী, গরমকালে আপনাকে একটু খেতে হবে, কারণ ডিহাইড্রেশন হবে না হলে।
1: হ্যাঁ,
2: হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আপনি পালন করেন, এবং তার সঙ্গে প্রতিদিন অ্যাক্টিভিটি যদি আপনি করেন, তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে আমরা কন্ট্রোল রাখতে পারি। এবং
1: উচ্চ রক্তচাপের
2: এছাড়াও
1: হাত থেকে আমরা
2: আরেকটা জিনিস,
1: রেহাই পেতে পারি।
2: হ্যাঁ একটা জিনিস আমি আপনাকে বলবো, যেটা হচ্ছে স্ট্রেস কন্ট্রোল। স্ট্রেস কন্ট্রোল কিন্তু এখনকার দিনে খুব একটা ফ্যাক্টর, যে স্ট্রেস কন্ট্রোল যদি আপনি না করেন, আপনার যদি ঘুম ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার মধ্যে
1: আর
2: আসতে পারে, হতে পারে।
1: অতিরিক্ত চিন্তা করলেও ডাক্তারবাবু এই জিনিসগুলো হয়ে থাকে না? স্ট্রেস তো
2: হ্যাঁ
1: একটা মানুষের
2: হ্যাঁ
1: লাইফে সবারই থাকে, অল্প
2: হ্যাঁ
1: কম অল্প বেশি থেকেই থাকে, কিন্তু বেশি অতিরিক্ত চিন্তা আজকের দিনে নানা রকম কারণে বেড়ে গেছে মানুষের, তো
2: হ্যাঁ
1: সে থেকেও আমার মনে হয় এই রোগটার উৎপত্তি
2: একদম
1: কিছুটা
2: একদম
1: হতেই পারে, তাই না?
2: একদম একদম। তো
1: হ্যাঁ,
2: এটাকে চিন্তা তো থাকবেই, কিন্তু এটাকে নিরসন করার জন্য বিভিন্ন রকম যেগুলো বললাম,
1: হ্যাঁ হ্যাঁ
2: প্রাণায়াম
1: হ্যাঁ
2: করা,
1: নিশ্চয়ই
2: অ্যাক্টিভিটি
1: নিশ্চয়ই।
2: করা, এই জিনিসগুলো
1: হ্যাঁ,
2: করা যেতে
1: মানে
2: পারে।
1: একটু যোগাভ্যাস, একটু
2: হ্যাঁ
1: খাদ্যকে, নিজের খাবারটাকে একটু কন্ট্রোলে রাখা,
2: হুম
1: আর একটু স্ট্রেসটাকে কমিয়ে
2: অ্যাক্টিভিটি,
1: রাখলেই
2: হ্যাঁ,
1: আমরা
2: এবং সময় মতো
1: এই
2: ঘুম
1: উচ্চ রক্তচাপের হাত থেকে অনেকটাই রক্ষা পেতে পারি।
2: রক্ষা পেতে পারে। হ্যাঁ
1: খুব ভালো লাগলো ডাক্তারবাবু আপনার সাথে কথা বলে। তো আজকের এই দিনে আপনি আমাদের এত কিছু জানালেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: বন্ধুরা, এরপর শুনে নেব একটি কথিকা, কুসংস্কার। আমাদের প্রত্যেকের মনেই আছে কম বেশি কিছু কুসংস্কার। যেমন এই কালো বেড়াল রাস্তা পার হলে রাস্তা পার হওয়া যাবে না, করলে কিছু বিপদ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কতটা ভালো বা কতটা সত্যি কুসংস্কার, এ নিয়ে বলছেন চন্দনা ভাদুরী।
1: কুসংস্কার এমন একটি শব্দ যাতে শুধু ভারতীয় নারীই নয়, পৃথিবীব্যাপী নারী জাতিকেই সামিল করা যায়। আবার আধুনিকতা অর্থে প্রগতিশীল মননে, চিন্তনে ও সময়ের সাথে সাথে মানিয়ে চলাকেও ধরে থাকি। আমাদের সমাজে নারী জাতির একটা যে অক্ষত লজ্জা, সংকোচ, আত্মগোপনের অন্তরালস্থিত স্থান ছিল, নারীর কর্মক্ষেত্র ছিল অত্যন্ত সংকীর্ণ বা কয়েকটি সুনির্দিষ্ট স্বল্প পরিসর গণ্ডির মধ্যে আবদ্ধ, তাদের গতিবিধি, কার্যকলাপ বা হৃদয়ের ঘাত প্রতিঘাতকে প্রতিভাত করার অধিকার প্রায় ছিল নাই বলা যায়। কিছু কুসংস্কার সহজাত, কিছুটা বা পরিবেশগত, আর কিছু লোক দেখানোও হয়ে থাকে। ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, তাতে অধিকার বৈষম্যের বিরুদ্ধে অনুযোগের তীব্রতা সর্বদাই প্রথমিত। প্রাচীন ভারতীয় নারী যেমন গার্গী, মৈত্রেয়ী আমার এখনকার তুলনায় অনেক বেশি আধুনিক মনস্ক ছিলেন বলে মনে হয়। এর কারণ শিক্ষায় তারা সে সময় পুরুষদের থেকে কোনো বা কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে ছিলেন, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। আমরা এর সাথে সাথে খনা ও মিহিরের কথাও জানি। সমকক্ষ বা তার বেশি জানার কারণে খনার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, তাতে অবশ্য তাকে দমন করা যায়নি। তার প্রতিভা এখনও কোনো কোনো ক্ষেত্রে তা প্রাসঙ্গিক। বেশ কিছুকাল গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছে নারীদের, কেবলমাত্র কতকগুলি অন্যায়, অত্যাচার ও বৈষম্যের হাত থেকে আত্মরক্ষার চেষ্টা বা বিবাহ প্রথার অন্তর্নিহিত নির্লজ্জ বণিক বৃত্তি, জীবন সংগ্রামে অভিভাবকহীন নারীর শোচনীয় অবস্থা, পুরুষদের হৃদয়হীন স্বেচ্ছাচারিতা, নির্মম অবিচার, নারীর আত্মমর্যাদায় ধীরে ধীরে যুগ যুগান্তরের নিষ্ক্রিয় অদশেন্যতায় নিশ্চল জড়তা থেকে জেগে উঠতে সাহায্য করেছে। তবে সত্যের খাতিরে একথা স্বীকার করতে হবে, এই কার্যে পুরুষেরও অগ্রণী ভূমিকা ছিল। এই সূত্রে আমরা যুগপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বিশেষভাবে স্মরণ করতে পারি। সেই সময়ে নারীরা গৃহবন্দী ছিলেন, পড়াশোনা করা অধিকার ও সামনে বার হওয়ার অধিকার তো ছিলই না, তা গ্রহীত অপরাধ বলে বিবেচিত হতো। সেই অন্ধকার থেকে আলো দেখান বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষাকল্পে বালিকা বিদ্যালয় স্থাপন করে। পড়াশোনা করলে মেয়েরা বিধবা হয়, এই কুসংস্কারের বিরুদ্ধে এর আগে অবশ্য আমরা রামমোহন রায় দ্বারা সতীদাহ প্রথা রদ করার কথা বলতে পারি। নারীদের সেই সময় বলা হতো সহমরণে সাক্ষাৎ স্বর্গলাভ হবে, প্রায় জোর করেই এই অত্যাচার মেনে নিতে হতো অনিচ্ছুক নারীদের। তবে এই একবিংশ শতাব্দীতেও রাজস্থানের বহু জায়গায় সতীদাহ প্রথা বহাল আছে বলে জানতে পারি, মাঝে মাঝে প্রচার মাধ্যমে যা জানা যায়। এছাড়া গঙ্গা স্নানে মহিলাদের পালকিসহ জলে নামানো হতো, অর্থাৎ পরপুরুষের মুখদর্শন সমাজের বারণ ছিল। আমাদের সমাজে নারী জাতির একটা অক্ষত লজ্জা, সংকোচ, আত্মগোপনের অন্তরস্থিত স্থান ছিল। নারীর কর্মক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ বা কয়েকটি সুনির্দিষ্ট গতিবিধির কার্যকলাপ বা হৃদয়ের ঘাত প্রতিঘাতকে আবদ্ধ রাখতে হয়েছিল এই কিছুদিন পর্যন্ত। তবে আমরা আজকাল বিশেষ নবীন প্রজন্মে পশ্চিমী সভ্যতার অনুকরণে নিজেদের তৈরি করতে ভালোবাসি। শাড়ি ছেড়ে আমরা জিন্স টপ ব্যবহারে স্বচ্ছন্দ্য বোধ করি, চলনে বলনে ইংরেজি আনার নকল করতে ভালোবাসি। কিন্তু আমরা কি সত্যিই এই একবিংশ শতাব্দীতে বাস করে মনে প্রাণে আধুনিক হতে পেরেছি, না সব কিছুই আমাদের বাইরের খোলস মাত্র? মনে মনে আমরা এখনও কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো সংস্কার বা বলা যায় কুসংস্কারের চৌহদ্দি থেকে বার হয়ে আসতে পারিনি। অবশ্য সব সংস্কারই কুসংস্কার নয়, কিছু কিছু আবার আহমান কাল ধরে ধীরে বয়ে চলেছে সময়ের সাথে সাথে, তাই সেই বিশ্বাস থেকে বার হওয়া দুষ্কর। শিক্ষাধিকার, অভিন্নতা, অবাধ সামাজিক মেলামেশার সুযোগ বা জীবনে অর্থনৈতিক উপাদানের গুরুত্ব, দৃঢ় আত্মনির্ভরশীলতার অনুশীলন নারীকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে চলেছে। যদিও অতীত মনোভাব ও জীবন দর্শনের উত্তরাধিকার সম্পূর্ণভাবে বর্জন সম্ভব হয়নি আজও। আমাদের সমাজে নারী এত দীর্ঘকাল ধরে পুরুষের কর্তৃত্বাধীনে বাস করেছে ও নিজেকে সমাজযন্ত্রের একটা অঙ্গমাত্র বিবেচনা করেছে, তাই তার পৃথক সত্তা পুরুষের ব্যবস্থাপিত আদর্শ কর্তব্য পালনেই বিলীন হয়েছিল। তবে আধুনিক নারী কিছু কুসংস্কার থেকে উত্তরণের চেষ্টা করছেন এবং তা সম্পূর্ণভাবে ফলপ্রসূ হয়ে ওঠেনি। যদিও এই শতাব্দীতে নারীদের শিক্ষা স্বাধীনতার কথা বলা হয়, তবু তা সম্পূর্ণ সম্ভব হয়নি। এখনও সামান্য হাঁচি, টিকটিকি বা পেছন থেকে ডাকা, বেড়ালে রাস্তা পার হওয়া, এসব থেকে মুক্ত হতে পারিনি। উত্তরপ্রদেশ, বিহারের বহু জায়গায় নিজ পছন্দ মতন বিবাহের অধিকার নেই। প্রচার মাধ্যমের সাহায্যে আমরা জানতে পারি ওইসব অবাগা নারীদের পুড়িয়ে মারা হয়ে থাকে। জাতের বিচার এখনও প্রবল মাত্রায় সক্রিয়। পুরুষদের মানসিক সংস্কার প্রয়োজন। সম্প্রতি আমাদের পাশের রাজ্যে ভোট চলাকালীন একটি গ্রামের কোনো নারী ভোট দিতে পারেনি, কারণ মহিলা কর্মী থাকা সত্ত্বেও ভিতরে পুরুষরা ছিলেন। পুরুষের সামনে বার হওয়া মানা, আর সেটা নিশ্চয়ই পুরুষদের তৈরি নিয়ম। তবে শহরের আধুনিক নারীকুল, বিশেষ বিধবা নারীরা আগে যে সমস্ত নিয়ম মানতেন তা থেকে কিছু রেহাই পেয়েছেন। তারা এখন আর থান পড়েন না, খাওয়া দাওয়ার বিচার মানেন না, একাদশী পূর্ণিমার নির্জলা উপবাস করেন না। কুসংস্কার থেকে মনে হয় কিছুটা মুক্তি পেয়েছেন তারা। এসব উদারীকরণের কিছু প্রভাব শহরে দেখা যায়। একান্নবর্তী পরিবারের বিলোপের সাথে সাথেই নারী বিস্তৃততর মুক্তির আস্বাদন, ব্যক্তিত্বের সম্প্রসারণে নতুন অবসর পেয়েছে। অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্ত হতে পারলে মনে হয় অবস্থান্তর ঘটতে পারে। মালা, ফুল, ভক্তি, গদগদ আবিলতা সবই আছে, নেই শুধু সেই বলবান দৃঢ় প্রত্যয়ের উত্তরাধিকার। শ্লথ, বিকলাঙ্গ আর পল্লবগ্রাহী আধুনিকতায় বিড়ম্বিত আমাদের চৈতন্যের জগৎ। আমরা নারীরা আসুন সবাই বলি, কেন রে এই বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
0: বন্ধুরা, সঙ্গীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র কিছুদিন আগেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন আর না ফেরার জগতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আশা ভোসলের কথাই বলছি। আসুন আজ শুনি তারই মধুর।

আশা ভোসলের কণ্ঠে এই গানটির সাথে ইতি টানবো আজকের অনুষ্ঠানের। বিদায় দিন আপনাদের রেডিও বন্ধু সাথীকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডাক্তারবাবু যে কথাগুলো